0: অভিজ্ঞতার গল্প।
1: ক্ষমতা কারো চিরস্থ হয়ে থাকে না, এটারই প্রমাণ। মানুষকে যেভাবে হত্যা করছে, এইভাবে যেভাবে নিশানা দিছে উনি, তাতে উনি একজন দেশের প্রধানমন্ত্রী না, উনি একজন দেশের স্বৈরাচার, এমন স্বৈরাচার যে বাংলাদেশে আমরা কখনো দেখিনি।
2: অন্যায় করে কখনোই পার পাওয়া যাবে, এটা শাস্তি হবে।
3: দর্শনার্থীদের অনেকেই বলছেন, বইয়ের পাতার বাইরে ইতিহাসকে কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে এই জাদুঘর। তাদের মতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গণ অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি।
4: দেখলাম যে কিভাবে টর্চার করছে এদের, মানে টর্চারিং চেয়ারে ইলেকট্রিক শক দিত।
5: স্বৈরাচারী শেখ হাসিনার যে কর্মকাণ্ড, উনি যে কি নিঃসহায়তার ভাবে মানুষকে নির্যাতন করছে, এটা জনতন্ত্র প্রমাণ।
6: এখানে এক সময়ের দাপট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসবাস করতো, এখানে তার কার্যক্রম মূলত এখানে কতটুকু আমরা দেখতে পারবো এই দেখার জন্য আসে আর কি।
3: জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনায় অনলাইন এবং কাউন্টার দুই মাধ্যমেই টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
7: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
8: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গীত চর্চাকে এগিয়ে নিতে চলতি বছরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত রংপুরের গঙ্গাচড়া উপজেলার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায়কে একটি হারমোনিয়াম উপহার দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুশ্রী রায়ের সঙ্গে এক সাক্ষাৎকালে এই উপহার দেন। অনুশ্রী রায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে তৃতীয় স্থান লাভ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর শ্বশুর শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। গতকাল মাগরিবের নামাজের পর ধানমন্ডির মাহবুব ভবনে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। চলতি মাসের 16 তারিখ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জে ডেম জাহিদ হোসেন বলেন, প্রথম ধাপে 41 লাখ উপকারভোগীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আগামী 4 বছরে প্রায় 1 কোটি 60 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে 4টি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে জরুরি ভিত্তিতে 8টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো ক্রয়ের প্রস্তাব নীতিগতভাবে সুপারিশ করেছে। গতকাল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সুপারিশগুলো করা হয়। ভূ রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কমিটি এই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ওমানের কাছ থেকে 2টি করে এলএনজি কার্গো ক্রয় করা হবে। এলডিসি থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা, রপ্তানি আরও সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাপানের পর দ্বিতীয় কোনো দেশের সঙ্গে এমন চুক্তি শুধু শুল্ক সুবিধার নতুন সুযোগই তৈরি করবে না, বরং প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, কর্মসংস্থান এবং বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: সেপা চুক্তির মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করল বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরো গভীর করার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। সরকারের আশা, এলডিসি পরবর্তী সময়ে রপ্তানি সক্ষমতা ধরে রাখার পাশাপাশি $1 trillion অর্থনীতির লক্ষ্য অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই চুক্তি। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান,
0: আমাদের এলডিসি পরবর্তী এবং $1 trillion ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসেবে পাবো।
3: চুক্তির ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, পাটজাত পণ্য সহ অধিকাংশ রপ্তানি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। একই সঙ্গে বাংলাদেশে আরো বেশি কোরিয়ান বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং শিল্প সহযোগিতার পথও উন্মুক্ত হবে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বাংলাদেশ বেতারকে বলেন,
10: ভালো, আমরা জাপানের পরে দক্ষিণ কোরিয়ার সাথে একটা সেপা করলাম। এটা কেবলমাত্র বাজার সুবিধা না, এখানে বিনিয়োগ আছে, মেধাস্বত্ব আইন আছে, টেকনোলজি আছে, এখানে সার্ভিসেস আছে। সুতরাং এটা একটা সমন্বিত একটা চুক্তি, এটা ভালো। কিন্তু এটার বেনিফিটটা নিতে হলে আমাদের এখানে যেসব বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলি আছে সেগুলো আমাদের দূর করতে হবে। সেখানে আমাদের যদি মানসম্মত বিদ্যুৎ, গ্যাস সরবরাহ এগুলো যদি আমরা যদি দিতে পারি, তাহলে এই বিনিয়োগের যে সম্ভাবনাটা আছে এটা কাজে লাগবে।
3: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হাজরামাউত ও মারিফ শহরের গভর্নরের কার্যালয়ে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 30 জন সেনা সদস্য নিহত ও 15 জন আহত হয়েছে। গতকাল দেশটির সরকারি সূত্র এ তথ্য জানায়। ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর গতকালের এই হামলা ছিল সবচেয়ে প্রাণঘাতী। ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হুতিদের এই হামলার জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। তবে তিনি দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের হাতে এখনও বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র রয়েছে। এর আগে এক খবরে বলা হয় যে যুক্তরাষ্ট্রের হাতে হামলা ও প্রতিরক্ষার ব্যবহারযোগ্য অস্ত্র বিপজ্জনক মাত্রায় কমে গেছে। এদিকে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ওমানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। উভয় দেশ এই গুরুত্বপূর্ণ জলপথের সমন্বয় করতে সম্মত হয়েছে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া একাদশ বাংলাদেশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া 3 উইকেটে 67 রান করেছে। রান সংখ্যা বাংলাদেশ সব উইকেট হারিয়ে 263। অস্ট্রেলিয়া একাদশ 3 উইকেটে 67 রান। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ অপরাজিত 109 রান করেন। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে। এদিকে আগামীকাল ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 2 ম্যাচ টি-20 ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। আগামী সোমবার একই ভেন্যুতে দু দলের মধ্যে দ্বিতীয় ও শেষ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। ক্রিকেটের আরো খবর। ব্রেডিতে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা শুরু হবে। সিরিজের প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। 10 আগস্ট দু দলের মধ্যে তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:30 এবং সূর্য অস্ত যাবে 6:38। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বুড়িগঙ্গা সহ রাজধানীর চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, ভোট গ্রহণ 20 আগস্ট। আগামী 2-3 দিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। স্বাধীন দেশে যেন আর নতুন করে পরাধীনতার শিকল ভাঙার প্রয়োজন না পড়ে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার। আগামী বছর থেকে প্রথম শ্রেণীর ভর্তি লটারিতে, মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ।